আশা ভোসলে, উদিত নারায়ণ আর সংগীবৃন্দর কণ্ঠর গীতটি শুনিলে। প্রিয় শ্রোতা, মনোরঞ্জনের শেষত শুনাবলৈ লৈছো লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ আর সংগীবৃন্দর কণ্ঠর এই গীতটি।

শ্রোতাসকলে জে এইচ ফ্রিডালিন আর সংগীবৃন্দর কণ্ঠত জিকির শুনিলে। শুনাবলৈ লৈছো ৰিয়া হুসেন আর সংগীবৃন্দর কণ্ঠৰ জিকিৰ।